কক্ষত আতিকুর রহমান, নিখিল শর্মা, হরমোহন বর্মন আর ইমরান হুসেইন। ট্রান্সমিটারত নিখিলেশ কুমার রঞ্জন, তিলক চন্দ্র দাস আর আশিফ আহমেদ, আর স্টুডিওত মই অনামিকা বরদলৈ বৰুৱা। নিবেদন করা হৈছে বন্দনা।

অনুষ্ঠানত এবাৰ শুনক আশা ভোসলে, কিশোর কুমার আর সহশিল্পীর কণ্ঠরে টিকিট, ছবি পরিচয়, সংগীত রাহুল দেব বর্মনের।

ডক্টৰ এ পি জে আব্দুল কালামে কৈছিল, বিফল হলে কেতিয়াও হতাশ হ'ব নালাগে, বিফলতাই সফলতাৰ মূল চাবিকাঠি।